নমস্কার, আর অনলগতে সুন্দর ভিয়ান ইডা আকাশবাণী কেন্দ্র টুরা মিডিয়াম ওয়েবলা 241.3 মিটার আর কেলোহার্টজ 1233 নি অনুষ্ঠান প্রচার হবা লাগিছে গাছা। আজি মঙ্গলবার অক্টোবর মাস না 13 তারিখ সন 2026 আর সময় ভিয়ানলা 6:30:20 পার হবা লাগিছে। আজিলা অনুষ্ঠানে আপনি গিলা প্রথম গানরা হুনি বাগিয়ে পাব শিল্পী সুয়ারেজ হাজংলা কণ্ঠনী।

0: আপনাগুলা উপভোগ করিলে শিল্পী সোয়াদে সাজংলা গানরা
1: শ্রোতাগিলা আজিলা অনুষ্ঠানী আপনিগিলা শুনিবাগে পাব বিয় হওয়া টিমরলা কর্তব্যলা বিষয় নিয়ে এগরা হতুকে কঠিকা টিমত মান যতদিন বাপ মারলা ঘর নিয়ে থাকে মহাসুখ বাপ মালা আর্থিক অবস্থা ভালা হয় আরো ভালা কিন্তু গরিব হলেও কোনো মাও বাপ নিজিলা সারা সতা গিলাগে উপাস না রাখে যে না খাইয়া হলেও সারা সতা গিলাগে খাওয়ায় পড়ায় আরো উপযুক্ত শিক্ষা দেয় উপযুক্ত বয়স হলে টিম সারা গিলাগে পয়লা ঘরনি বিলবা লাগে পয়লা ঘরনি বউ দিলেই নিজিলা ঘর বাড়ি আরো নিজিলা হইয়াও না থাকে স্বামীলা ঘর আহে নিজিলা ঘর হইয়া যায় আরো উগে উহুর আহিল ঘোড়া মলা নিজিলা ঘরকে মনিয়া নিব পালেহে ওলা জীবনী সুখ শান্তি আহিব বিধাতালা।

লেখন নাযায় খন্দন জানা জিদানী বিয়ে লিখা আছে উদতে বিয়ে হয় কায়ু ধুনী ঘর দেখিয়া ঝেউগে বিয়ে দেয় কায়ু কায়ু গরিব ঘর হলেও জন দেখিয়া বিয়ে দেয় কিন্তু বিধাতালা লিখন কায়ু ধনী ঘরনি বিয়ে হলেও গরিব হয় আরো কায়ু গরিব ঘরনি বিয়ে হলেও ধনী হয় আরো সংসার নি সুখ শান্তি পায় তিমত মান বিয়ে হওয়া পরে আগে মাও বাপকে জিঙ্কা আদমকে দেখাছে উঙ্কাকে দেখালে বিপরীতে হব উদ বেদেন খুব শতককে চলিব লাগে যদি এক টেপা উল্টা পাল্টা হয় তে অশান্তিলে সৃষ্টি হব বিয়া হওয়া তিমাদলা কর্তবলা এক টিপা আলোচনা আগবাড়াং বিয়া হওয়া বা বিবাহিত তিমাদলা কর্তব্য পুটি বতা ধর্মলা সমান আরো কিছু নাই উদা বেদেন বিবাহিত তিমতগে স্বামীলা সেবা পরায়ণ হবা লাগে তিমতলা বেদেন পুতি পরায়ণ তারাই আসল ধর্ম ইদা সারা বাকি ধর্ম বিকার মহর্ষি মুনিরা লিখিছে যে বিবাহিত তিমত গিলাগে স্বামীলা হুকুম ছাড়া জঞ্জ ব্রত উপবাস আদি কোনোটাই করিব নালাগে বিবাহিত তিমত একজন মাত্র স্বামীলা সেবা ষষ্ঠ থালা দ্বারাই অন্তম গতি পায় আরো স্বর্গ লগ্নি দেও গিলাও ওলা মহিমা গাওয়াই আরো তিমতলা স্বামীরলা হুকুম ছাড়া ব্রত উপবাস আদি যদি করে অয় ওলা স্বামীলা আয়ু হরণ করিব মতন হয় উদয় বেরেন স্বামীলা হুকুম ছাড়া দান তীর্থ ব্রত আদি করা নিষেধ শাস্ত্রলা মতে তিমত গিলালে স্বামী ধর্ম রায় তীর্থ ব্রত দেবতা আরো পরম পূজনীয় গুরু স্বামীরাকে সেবা করিলে হগসি পাড়া সন্তেও পড়েগে জি তিমরেগে গুরু বানায় আরো ঘর বাড়ি

সারিয়া গুরু ডাবলা চেলা হইয়া বেড়ায় অয় ঘর নরক নিয়ে যায় বলে কে কয়। আর জি মন্দ পরিস্থিতিলে গুরু হয় অয় বা ঘর নরক প্রাপ্ত হয়। আজকাল বাখারসা থক সাধু সন্ত বৈরাসী সাধুলা ভেষ ধারণ করিয়া সাধারণ সরল সিদ সাদা মন গিলাগে নানান ভয় দেখায় কয় গুরুলা ভক্তি ছাড়া মন জন্মলা মুক্তি না না হয়। ইনকাকে ভুল ধারণা দিয়া সিদয় সাদা টিমত গিলাগে মিশব প্লবন দিয়া ওলা ধন আর সতীত্ব হরণ করে আর ঘর নরকলা ভাগিদার হইয়া যায়। ওইসব করিয়া শিষ্য বানায় গুরু মাও বুইনে গিলা হগল বেলায় সাবধানকে থাকা উচিত।

0: गोस्वामी तुलसीदास कुसे जी टीमद पुटीव्रता अय निजिला सामिला हित चिंता करे सत्य कथा कय प्रिय आरो भाला कथा कय देहा हृदय सामिला सेवा आरो हुकुम पालन करे जी टीमद पुटीव्रता अय कुनो दिनाओ सामिला विरुद्धे आचरण ना करे ओय टीमद सामी लगते उत्तम गति प्राप्त हय आरो अगे कय साध्वी सामिला चाल चलन स्वभाव चरित्र जदि भाषार भाला नहय तबु मत স্বামীকে ভগবান সমান মানিয়া ওলা সবল বেলাই সেবা শুশ্রূষা করা উচিত অপমান নিজিলা স্বামীলা কোনো দিনও করিব নালাগে ইতিমধ্যে স্বামীলা অপমান করে হয় পর লগ্নি মহাসুগিব লাগে বলে শাস্ত্রনি উল্লেখ আছে উহুর উহুরিক ঠিক মতে সেবা শুশ্রূষা হুকুম পালন আদি করিব লাগে পুতিব্রতা ধর্মলা আদর্শরূপ সীতা সাবিত্রী ডাফরাও উঙ্কাই করিছে যে বেলা সাবিত্রী স্বামী লগন জঙ্গলি যাচে ওবেলা স্বামীল হুকুম উহুর উহুরিলেও হুকুম বা আঞ্জা পয়ুহে যাচে সীতা মাতা শ্রীরামচন্দ্র লগন মা কোশল্লা থকন আঞ্জা শিক্ষা আর আশীর্বাদ নিয়াহে বন বাস নিয়ে যাচে সাধবি টিমাত গিলা নিজিলা সারা সতা গিলাগে ভালা আচার ব্যবহার কথা দ্বারা উত্তম বা ভালা শিক্ষা দিওয়া মা বাপ উঙ্কাই আচরণ করে উঙ্কাই সারা সতলা উপনি প্রভাব পড়ে মা গিলাগে মিশা চলনা অশ্লীল কথা দূরচার আরো রাগ আবহার করা না হয় আপনি কিনা শুনিবাগে পালে বিয়া হওয়া টিমাতলা কর্তব্যলা বিষয় নিয়ে এগরা হুতুকে কথিকা
1: অনুষ্ঠান আগিয়ে নিয়ে থাকিব শিল্পী বঙ্কিম হাজংলা এগরা আধুনিক গানরা।

আপনার লোকবহ কোলে শিল্পী বঙ্কিম হাজংলা এক আধুনিক গান অনুষ্ঠানে এলে আপনি গেলে হলে বদলে পাবো শিল্পী মনোরঞ্জন হাজংলা গায়ন দ্বারা।